0: ইয়ে করবো তখন তুই।
1: 61 and 310, Louisiana Mike, 75899 on a silver Chevy pickup.
2: Seven 355 and 1019. 04.